0: rindai chik chil guna. Si langkur ku di tatung yin jo guna dhani, dhimu yo guna.
1: Nga zhi.
0: Tazuk si ghi nyam jo guna ma tu. Dhan kar san chik sabdu do nari, chik sa nye di chik lam na nga do nari, dhimi hong nari. Dhe tak sama chik nyam jo guna. Ranga chu chik nama chik rangi lakhsa ganda nga psa mi jik ngay chik dungu jir jing khur lo dha song yin rim jit tun chin shong kwa nan jan jan yang na chik lam na ni zhug zi jik ngay yang chik jab tang jan jan dama da dhiran kar san yog mo
1: ari yang
0: so chik nyam jik kwa
1: dhari
0: lakbar da ngay chik di dhiran kar san gan yim jo chik dāyā sā, rāyā sā ngā gōm. Dēmū nīwā tōn dēyāng jī sākpat dēn cānā zūg dēlīn rō gōn dēn dē. Dēmū dēyāng jī shē yōng gō nīyā inā chūk gō. Dēmā stok dā jī kālā wā inā chūk gō. Jī lāk tōng gō nian dēlīn jō gōn dā mbō inā chūk. Dē tōk tōng mā shī gā tā mō sō shī gā nyam jōk gō sā. Bō nō shī gō sā rī mā stok yāng. Rīm rī tōn chīn shōng gō nā. Yāng zūg ā lāng kūr gā jī gō nā. yang nan tirtaag zuwa ji kuma tumda yo kumu.
1: Nariya.
0: Teso shi gu tono shi gu kumu.
1: Nariya.
0: Dagda jirg chalari di derang karsang gu niyum da su yang ji charwa ku niyum shi. Deda gu tsama chil gang gu chi nuk kalan ju gu ni baga tirta ina chukku, lankur ina chukku. Deda tsami ji lam gu ni tsin ro yang ji Da chu de erang zang a jing rong nang zang chu gu de ngi ji ka par jia wi lam ge ni chi su di de de mi na xi ge sha ge sam ge
1: de ri
0: de ri ma tu yang ji de yang kar song ge nam xi ge ni chen de xi ge jin den zhe ma ru
1: de ri ya
0: da de rang mo o de rang mo ku sam jin den de o de rang nam dang jo sam ji de m de me ge cham re dang ge cham re ba ku mo
1: de ri a ya ge nam mo se ka
0: ओले मु दा सुकी ना मुजे जे जे योकु मु
1: तरे
0: दा दम जे मु दे इंदे सि गे जे ओ को तेरा जे थरा जन जो कु दे या मरो खा जे कैपर जे लम ग नि छ सु टी ओ लम ग छिज गुन रु छाजी सुलो नि तमे ना जे सोना दे ग मा तो यंग ओ दा जे लम लम ना नि जे दे हम खा सो यंग जे सान रो जु दो न रे अनम चेरा छि मि वम ना जे सान रो लो नि लम ना जे सा दब जिन दे ने यंग ना Chi di qe jing di qe rong jing mara di qe zi gong long zhong lai. Da qi nani jing lam de di qe di ming jo gong nara yon zhomo.
1: Na zhi ya.
0: Dek su tang ma jing ngan mo gini jing go jing do yi jing qe zi gong do rong ki jing chuk go yin na chuk go yin shang na chuk de. Da tang ma lam ge cha jing do lo ni song nang rim zhi dun qin bun zai jing mek lam ge jing di qin go. Dēn jīng dōg shāk. Dēli nā dī chīdāng gu, dēng gā sōng dōg kī chīdāng zī dī. Dā jī bēyā dī kāwān dēyāng jī nōr lī dē kō nā dēyāng dā. Yāng nā jī dā jī chīdāng gu, yā sā nī, gān sā nī yā sā jō gu nā zī dīm dā yōg. Dē tāk sā mā shī gā jī lāng kūr gu nā zī nā chū gu, tūrtā gu nā zī nā chū gu. Dē shīg nyam jūg gūsā, dō nāng shīg gūsā, dē mū rē mū.
1: Rē yā.
0: Dē mā tō yāng jī rāng kī chī zī gū nā rā gū, jī dō ndak shiong gū nā, dōn chīn, rīm rī dōn chīn shiong gū nā, dē tāk hā jāng māng kā.
1: Dē rē. Dē mū shī.
0: Dā gā dāng jī chī zī gū nā rē. Lāg bār dā rō khā lān jō khō nī kā wā rā, rāng gā lā mā dā chār jī zī yō nā, shā gā sām chī zī rī, chī gā dū dā yāng jī lām gā rīm dō nī yāng jī chī zī gū nā rē. Jī lāṃ mīśyā jī sātōng kōtōng dāṃ dōng dāṃ dāṃ yōk mō rāng kī ngān zī kī jī nyē rāngā nā chūk rūkhā nā chūk dē sū shī gā jī dōn nāṃ shī gō sā nyam jū gō sā rāng kī jī lāṃ bīchā jī lō nā sōng nā shī gā dē kā sā jī dōm shī
1: rī yā
0: dā gā dā chī sā gō nō dē rāng kā sāng gā jī nāṃ shī nō